মহাবীর সিং দার সালে 1904 মিলাদি দার এটাই এলাতে উত্তরপ্রদেশ বে দুনিয়া আমাদ উদার দৌড়িয়ে দা বীরিস্তানি আস বে নেহজাতে আজাদি হিন্দ ফেবাস্ত ও দার নেহজাতে আদামে হামখরি শেরকত নামুদ দার সালে 1925 মিলাদি হাঙ্গামি কু তহসিলাতি রা দার দানিশকদাই কানপুর ফারামি গ্রেফত বা ইন গালাবিউনে জবান সাল দিগার জমান খুদ মুলাকাত নামুদে ও উজভে আঞ্জুমানে জমহুরি খাহ হিন্দুস্তান গর্দিদ او در سال 1927 میلادی به لاهور حرکت کرده و در فعالیت های انقلابی شرکت جست.

মহাবীর সিং দার সালে 1904 মিলাদি দার এতাই আহলাতে উত্তরপ্রদেশ বে দুনিয়া আমাদ উদার দৌরিয়ে দাবিরিস্তানিয়াস বে নেহজাতে আজাদি হিন্দ ফেবাস্ত ও দার নেহজাতে আদমে হামখরি শেরকত নামুদ দার সালে 1925 মিলাদি হাঙ্গামি কেউ তহসিলাতিরা দার দানিশকদে কানপুর ফারামি গ্রেফত با این غلبیون جوان سال دیگر زمان خود ملاقات نموده و عضو انجمن جمهوری خواه هندوستان گردید. او در سال 1927 میلادی به لاهور حرکت کرده و در فعالیت های انقلابی شرکت جست.